এইটি শেষ করছু ভাবভক্তির কার্যক্রম অর্ঘ্য থাড়ি আকাশবাণী এফএম রেনবো কাঠক। আমার পরবর্তী কার্যক্রম অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবতর ১০৪তম ভাগ আসন্তু শুণবা। প্রযোজনা সুহাস মহান্তি।

হ্যালো হাই নমস্কার গুড মর্নিং টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম ডেনবকাটক দিলসা দিলতক সুজাতা আছে আজ আপনার সহিত দিন সারা সাথী রহবে আপনার সহিত মিঠা মিঠা গীত শুনেবি মিঠা মিঠা কথা মধ্য হব হ্যাঁ সাথী আপনার

ওয়েলকাম ব্যাক ওয়ান সেকেন্ড টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম ডেনমার্ক এক দিল সে দিল তক সৈচালিছি কলাকার হ্যাঁ সাথী ভারতীয় সঙ্গীত এক বিশাল মঞ্চ যেউঠারে কি নিজের পরিচয় সৃষ্টি করা সহজ নুহে অনেক প্রতিভাশালী গায়ক গায়িকাঙ্ক মধ্যে নিজের এক স্বতন্ত্র স্বর পরিচয় তৈরি করা দীর্ঘ সময়ের সাধনা আবশ্যক হুয়ে যাকি মহালক্ষ্মী আয়ার নিজ স্বরর মাধুর্য ও গায়নরে বিশেষ শৈলী দ্বারা চলচ্চিত্র সঙ্গীত জগতরে পরিচিত হয়েছিলে তাঙ্ক কণ্ঠস্বর এক নরমপণ রয়েছে যা প্রেম বিরহ আশা আনন্দ ও ভাবপূর্ণ গীতগুলিক আহরি মনছুঁয়া করে হ্যাঁ সাথী মহালক্ষ্মী আয়ার হিন্দি চলচ্চিত্র সঙ্গীতরে বেশ পরিচিত সে বিভিন্ন সঙ্গীত নির্দেশক সহ কাম করে অনেক গীতের কণ্ঠদান করছেন তাঙ্কর গায়নরে আধুনিক চলচ্চিত্র সঙ্গীত সহ ভারতীয় সঙ্গীতর মূল রূপর এক সুন্দর সম্পর্ক দেখা যায়

तेबे साथी या भितरे आसी आमो पाखरे आउ जने श्रोतांकर मेसेज टी पहुंची जाइछि लेखिछंती मु पारिबिनी ए शब्द टी मनीष को दुर्बल कर दिए मु पारिबी मनीष को आग को बढ़िबारे सहाय्य करे सबुबले मु पारिबी भाबिबा दरकार एमिति किछि नाही जेउटाकु कि मु पारिबिनी मेसेज टी करछंती रीना साहू चौधर ओस्तपुर आपणकर ए सुंदर मतामत पई आपणको बहुत बहुत धन्यवाद परे परे आउ जणे श्रोतांकर मध्ये मेसेज टी आसी पहुंची जाइछि से लेखिछन्ती शुभ मध्यान शुभ गुरुवार सुजाता भौणी आपणको मध्ये शुभ मध्यान शुभ गुरुवार लेखिछन्ती करुणामयी मा सारळा आपण आउ आपणको परिवारको भलरे खुशीरे रखन्तु एतिकी प्रार्थना करुछि आशा करुछि आपण मध्ये बहुत भलरे आउ खुशीरे रहन्तु भौणी आपणको उपस्थापना बहुत सुंदर ओ बहुत गीत बजाउथिबारु भल गीत बजाउथिबारु हृदयरु धन्यवाद ভৌণী আমি আত্মবিশ্বাস ও মনোবল দৃঢ় রাখিলে ও জিদি রাখিবা ও ধৈর্য রাখিবা বেলে বেলে বিফলতা আসলে মধ্যে আমি কেউঠি ভুল রহিলে তাহা দেখি পুনি কেমিতি ঠিক জায়গায় পৌঁছিবা চেষ্টা করিবি চেষ্টা জারি রহিলে আমি সবু কাম করি পারিবা মেসেজ টি করছেন টুনা ভাইনা মেডিকাল কলোনি জগৎসিংহপুর আপনার এই সুন্দর মতামত আপনার বহুত বহুত ধন্যবাদ তবে সাথী কন রয়েছে আপনার মত মু পারিবি দিনে সফলতার শিখরের পৌঁছায় নিশ্চিন্ত আপনার মতামত আমি জানান্তু সময় সরি সরি আসুচি আমি এসএমএস করা নম্বরটি হচ্ছে 09495963210 হোয়াটসঅ্যাপ মধ্যে করে পারিবে হোয়াটসঅ্যাপ নম্বরটি হচ্ছে 8895254200 তবে সাথী ফটাফট এসএমএস করে দিও শুনে দিচ্ছি গোটে সুন্দর গীত এনজয় করে থাকতো কনেক্টেড হয়ে রয়ে থাকতো 100.4 আকাশবাণী এফএম রেনবো কটক দিল সে দিল তক সহ

ফ্রেন্ডস টিউন করছেন্তি 100.4 আকাশবাণী এফএম রেনবোকাটা দিলসা দিলতাক আরম্ভ করছু আপনকর ফেভারিট শো সুরিলা আফটারনুন।

0: স্মৃতি, এই স্মৃতিকে নেই অনেক কিছু। যেতবে মানুষ পছকে ফেরিকি চাহে না, সে জাঁপারে কেউ জায়গার সে লা কেউ জায়গায় আসি পৌঁছিছি, আয় কে বদলি যাইছে। আইল ইন লাইফ চিটচ্যাটে আজ সেই কথা। তবে তা আগর জুহার, আদাব, সত্রিয়াকাল। টিউন করেছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটকু দিল সে দিল তক। আজ আছি আপনার সহ, আজ জম্মা বি কহবি কি অনেক আপনার সহ, আপনার গ্যাস করতু। আপিক নিশ্চয় টপিক রহব আপনার, টপিক রয়েছে আপনার যে অতীতরে পিলাদিনে যেতবে আপনার পরিবার সহ নিজ সময় বিতাউলে এভাবে কেউ কথা আজ বি মনে পড়লে আপনার ভারী ইমোশনাল হয়ে যাতে। আউথরে কে রাখুছি টপিকটি, যেতবে আপনার পিলাটি হয়ে নিজ ফ্যামিলি সহ সময় কাটুলে এবং সে ভিতরে এভাবে কিছু ঘটনা যেটা আজ বি মনে পড়লে আপনার ইমোশনাল হয়ে যাতে। এ সম্পর্ক কহলে ডায়াল করতু 0671-230-3153 এবং কুহতু আমি এ সম্পর্ক দিল সে দিল তক। কল আসি যাইছি, দেখি নেবা কে করছেন কল। তো সাথে আপনার মানে নিশ্চিত রূপে কল করন্তু, আমি আপনার কল কু ওয়েট করছু, দেখি নেবা কে করছেন কল এবে। হ্যালো,
1: জয় জগন্নাথ, নমস্কার মিউজিক মিত্র অনুমান।
0: আরে রাইট কেস করছন্তি নারায়ণ ভাই, কেমতি আছন্তি?
1: হ্যাঁ বহুত বড়িয়া আছি, খুশি আছি, বিন্দাস আছি, আপনি কেমতি আছন্তি?
0: বহুত বড়িয়া। আজর টপিক উপরে কোন কহিবে?
1: আউ টপিক উপরে মু কইবি, মোর মনে পড়ি আছে, বহুত দুঃখ লাগুছি, মো মা তা জানা কি মজল, মো ছোট হইতিলি, মো সব খাইয়া পে বহুত অজড় হইতিলি।
0: আচ্ছা,
1: মো মা মতো কাছে ধরিকি মানে দাঁড়িয়ে বুলেছি, ভোর বা ধো গীত শুনে, তারপরে জন্ম সন্ধ্যা বেলা জন্ম মামু মতো দেখে খুয়াই দেখলে, সেটা আজ বহুত মতো দুঃখ লাগুছে, মো মা না আজ, সেটা মানে বেশি মনে পড়ছে আজ।
0: আচ্ছা, মানে এবে মনে পড়লে বহুত ইমোশনাল হয়ে যাতে আপনার, নেই মা কে বা মানে মা কে সমস্ত।

0: গাড়ি হয়ে যায় অটোমেটিকালি। তো এবে আপনার যা বি মনে পড়ুছে আপনার আমার সহ শেয়ার করে পারবে। ডায়াল করতু 0671230315 এবং কলার যোড়ি হয়ে গেলে আমার দেখি নেবা কি করছেন কল। হ্যালো,
1: নমস্কার, মো ভুবনেশ্বর শৈনগর বাসন্তী কহুছি।
0: কেমতি অছন্তি?
1: ভাল আছি, আপন কেমতি অছন্তি?
0: বড়িয়া বড়িয়া বড়িয়া। আও আজর টপিক উপরে কোন কইবে?
1: টপিক উপরে আপা কইবি মানে সাঙ্গ সাথী মানে কথা মনে পড়ে যেতলে আমি স্কুল রে পড়ুছিল যে কয়া চুরি করিবা সাঙ্গ হইকি
0: আচ্ছা
1: আলো কো যাইকি নি সারু কো মিছ কইকি যাইকি মাছ ধরিয়া কঙ্কড়া ধরিয়া আর কোড়ি চুরি করিবা যে টাইম রে কি করমগা চুরি করিয়া
0: সেইটা
1: পরে কি বহুত মনে পড়ে। ভাই ভৌণী মিশিকি সমস্ত একাঠি খাই বসু সেই কথাটা মতো বহুত মানে কান্ত লাগে কিন্তু না আমি দুই জন দুই ভৌণী বাহা হয়ে গলু আর গোটে ভাই মোর চালি গলানি আর মো বড় ভাই ঘর আছে এবে বি সুদ্ধা আমি যেতলা গাঁ কু যায় কিন্তু ভৌণী গাঁরে বাহিকি ভৌণী আসি অনেকি বসিদেব আমার নানি যেতলে আসবে আমি সাঙ্গ হয়ে খাইবু আর ঝিয়ারি মানে বি পুতরা ভাই সমস্ত নেইথিবে তাহলে আমি আসলে সাঙ্গ হয়ে খাইবু মো যদি তো যা পোড়া পড়ি হইথিব সব পাগ করিদিব আর চারি জায়গা ঘেরি হয়ে বসিবু আর বাপা বাপা খাইবে না আমার সাঙ্গে কো তুমি খাই তুমি খাইছ মু খাইবি আমি কথা বাপাকে অলগা দিয়ে দেবে বাপা খাইবে আমি বউ হয়ে তা সমস্তে মিশিকি সাঙ্গ হয়ে খাও কিন্তু সেই কথাটা টিকে আমাকে বহুত কষ্ট লাগে কিনা না
0: জীবন হচ্ছে কোণ কহিলে সুখ দুঃখ সবু কিছু অছি সবু কে সহিবাকু পড়িবো আগকু বড়িবাকু পড়িবো।
1: ভাবি মো ভাই কথা যেতেবেলে বি মনে পড়ে মো ভাই মো স্বপ্ন রে আছে যেতেবেলে মো কান্দে মো ভাই মো স্বপ্ন রে আছে কত সুখান্ত কান্দুছি।
0: নিশ্চয় নিশ্চয় সেমতি লাগে, ঠিক অছে, কিছু কথা নাই, জমা বি মন দুঃখ করতুনি, এসব জীবনর গোটে গোটে অংশ আমি আর কোণ করিপারিবা সেথিপাইন তো কিছু করিপারিবানি, বাস ভগবানকু প্রার্থনা করিবা যোঠি বি সে অছন্তি সে ভালরে থান্তু নেকি। ওকে, বহুত বহুত ধন্যবাদ বাসন্তি, ভালো মেমোরি সব শেয়ার কলে, থ্যাংক ইউ সো মচ, রইলি, নমস্কার। সো ফ্রেন্ডস, বাসন্তি শহীদনগরু আমাকে কল করেছিলেন, চাইলে আপনার বি কল করে পারবে আর শেয়ার করে পারবে আপনার মেমোরিজ পিলা দিনর যা আজ বি আপনার ভাবপ্রবণ করে দিয়ে। তো দেখি নেবা কি করছেন কল। হ্যালো
2: হ্যালো
0: হ্যালো
2: হ্যালো
0: হ্যাঁ হ্যালো
2: নমস্কার
0: নমস্কার
2: মো আলোক চন্দ্র জেনা জানিল কটকুর কোথিনি ম্যাম।
0: বহু দিন পরে আপনার কল কলে।
2: টপিক
0: উপরে কোন কইবে?
2: টপিক উপরে কই ম্যাম বাপাঙ্ উপরে কই, বাপা 2008-09 ট্রেডেইকে আসলে ট্রেডে আসিকি সে আসলে আসলা পরে সে সে কম কলে না আমার যে গছ পতিয়া ধান ভাই প্রিয় লা সে গভর্নমেন্ট আমার তো গছ লাগি যাই আম জায়গায় সে গভর্নমেন্ট ল্যান্ডে কোন আম্ব পণস ভাল ফল বৃক্ষ লগাইলে সে গছ বড় হল গছ হল পর গাঁ লোক দেহে গলানি গাঁ লোক নিজ মানে খবর রকি জায়গা ইয়ে করছি সে করছি কলেক্টর কমপ্লেন কলে কলেক্টর কমপ্লেন করার পরে তারপরে তারপরে আমি হাইকোর্ট গলু হাইকোর্ট স্টে অর্ডার এই জায়গা রহিলা সেটু সে কম কলে না রাত্রে হোলি গোটে অক্টোবর মাস চারি পূজা থাইকি বাপাঙ্ক দেহ খারাপ হয়েছিল সে কম কলে না সব গছ কাটে হোলি বাসি দিন সব গছ কাটি দেলে আম পণস মিনিমম 500 গছ ছিল সব কুড়াড়ি কতুরি সব আনিকি সব কাটি দেলে কাটলা পর সব আনিথান বাহারি মারিদেবু তারপরে বাপাঙ্ক বহু টচপ কলে বাপাঙ্ক বাড়াই বিছন্তি মানে ডিসিপ্লিন লোক মানে রাইট কথা কুহন্তি তারপরে মানে ঝাড়া বসন্ত নাই সব রাইট কথা কুহন্তি তাঙ্কর ধীরে যায়নি বাপা এমতি তাঙ্কর হার্ট প্রবলেম বাহারলা কটক মেডিকাল কার্ডিওলোজি কার্ডিওলোজি জন্য আঞ্জিওগ্রাম হবার ছিল আঞ্জিওগ্রাম।

আজির কার্যক্রম সূচনার কিছু তবে বর্তমান শুণন্তু আসন্তকালি প্রসারিত হওয়া থাকা কার্যক্রম সূচনা। ভক্তিগীতর কার্যক্রম অর্ঘ্যথাড়ি সকাল ছটা বাজি পাঁচ মিনিটে অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবতর একশ পাঁচতম ভাগ শুণবে সকাল ছটা বাজি চাশ মিনিটে। আমার স্বাস্থ্য সকাল সাতটা বাজি দশ মিনিটে এতে বিষয় রয়েছে জানিযাত্রার স্বাস্থ্য রক্ষা। আলোচনা করবে ডাক্তার নিত্যানন্দ স্বাইঁ। কমনওয়েলথ গেমস 2026 ডেলি হাইলাইটস রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি কেন্দ্র সকাল সাতটা বাজি তিরিশ মিনিটে।

টাইপ করুন তো FMRC স্পেস দেই, নিজের অ্যান্সার লিখুন তো স্পেস দেই, নিজের নাম এবং ঠিকানা লিখে সিধা পাঠিয়ে দিন তো 09495963210 এই নম্বরে, 8895254200 রয়েছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর, সেটি মধ্যে মেসেজ করে কহিপারিবে যে অল ইন্ডিয়া রেডিও ইয়ার পুরুণানা কোন থিলা। তো জলদি জলদি জলদি জলদি আম পাখ মেসেজ করতু, কারণ সময় গড়ি গড়ি চালছে, আর যে প্রথমে সঠিক উত্তর লিখে পঠাইবে সেই পারিবে আজ সন্ধ্যার শ্রোতা মানে লিসনার অফ দ্য ইভিনিং। তো জলদি জলদি করতু, আর জলদি জলদি ভিতরে জমা বি আমাকে ভুলবে না, শুনে থাকতো গোটে বিউটিফুল ট্র্যাক দেওয়া।

ରାଷ୍ଟ୍ରୀୟ ପ୍ରସାରଣ ଦିବସ ଭାରତର ବିକାଶରେ ପ୍ରସାରଣର ମହତ୍ତ୍ୱ ତଥା ଏହାର ଐତିହାସିକ ଯାତ୍ରାକୁ ମନେ ପକାଇବା ଲାଗି ଆଜିର ଦିନରେ ପାଳନ କରାଯାଏ ନ୍ୟାସନାଲ ବ୍ରଡ୍କାଷ୍ଟିଂ ଡେ। ହେଲେ କାହିଁକି କ'ଣ ଏମିତି ହୋଇଥିଲା ଆଜିର ଦିନରେ? ১৯২৭ মসিহা ২৩ জুলাই এই দিন সেই বর্ষ মুম্বাইরে মুম্বাই স্টেশন রু গোটিয়ে কোম্পানি যার না থিলা ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি তা দ্বারা দেশর প্রথম রেডিও প্রসারণ আরম্ভ হয়েছিল।

এটি শেষ করছু রেইনবো এসএমএস কু বর্তমান শুণন্তু হিন্দি সম্বাদ রিলে করে প্রচার করছু আকাশবাণী দিল্লি কেন্দ্র কিছু ক্ষণ মধ্যে এমনি রয়ে থাকুন আম সহ।

করিদেলে জনানা দিবা লাগিব রূপ সিংহ আসিবা যিবা আসুথিবে বসুথিবে আসুথিবে বসুথিবে হসুথিবে রসুথিবে পুনি চালি যাউথিবে।

বন্ধু, অনেক অভিযোগ, অনেক অনুরোধ আম পাখে পৌঁছে চালিছে। গোটিয়ে পরে গোটিয়ে পরবর্তী গীতটি শুনিয়া চাইছেন সোমনাথ সাহু জিগরাণ পটামুন্ডেই কেন্দ্রাপড়ার শুনে দেছু আপনার আপনার পছন্দর গীত সেইভাবে সে গীতটি শুনে চাইছেন। হ্যালো ভাই সেয়ান আঠগড় রমেশ বাপুন লিপুন টাঙ্গি চাঁদপুর মানিয়াবন্ধ কটক দেবেন্দ্র তাঁতি রাকেশ তাঁতি প্রকাশ নিশা কুমারী রেশমা কুমারী দীপালী কুমারী দেবেন জামশেদপুর সুপাই গাঁ রু রাজেন্দ্র নন্না নয়াগাঁ কটক রু শুনে যাচ্ছু আপনার আপনার পছন্দ গীতটি।

বন্ধু পুনি থরে দেবী প্রসাদ আপনার সেবারে আপনার পাখকু পুনি আসিছি দেবী প্রসাদ আপনার সহ কথা হওয়া আপনার সহ পুরা দিন দিল সে দিল তক কনেকশন বনেকি রাখা দেবী প্রসাদ পুনি আসি যাইছি। আমি সমস্ত নিজ নিজ কামে ব্যস্ত হওয়া আরম্ভ করিছে। সবুঠ ইম্পর্টাট সবু থর ভি আজ বি কবি কি যদি কোণী স্থানকু যাচ্ছেন তা সহ আমি শুণুচার তাহলে আপনার অনুরোধ কি আপনার প্রথমে আপনার সেফটি প্রতি ধ্যান দিও এবং সেফটি প্রতি ধ্যান দেওয়া সহ গাড়ি ড্রাইভ করত। বাহারে কিছু কিছু স্থানের ঝিপঝিপ বর্ষা মধ্যে দেখা মিলুছি, তেমন চারিআড়কু দেখি রাস্তার খাল ঢিপকু লক্ষ্য করে গাড়ি চলান্তু এবং যদি টু হুইলরে যাত্রা করুছন্তি তাহলে হেলমেট পিন্ধিবা সাঙ্গকু বর্ষা কারণরু বর্ষাতি এবং ছতা নিজ